ওই রাখি ভাড়া কেমন লাগছে যে যে চোখ নাই যে কারেক না আচ্ছা ওকে জি মেসেজ হ্যাঁ জি সামেল শো জাহান মান জি থ্যাংক ইউ সো ভেরি মাচ রাখি ও দোস্তি আদা হিসো চাহ আপনি আফর ফদা হিল বস আচ্ছা দিল বস হো এক প্যারি সি তসবীর ফির আপসে কেসে কে দোকে আপ হমসে জুদা হাসে ওয়াহানি থ্যাংক ইউ সো ভেরি মাচ থ্যাংক ইউ জি কেনা কেটুর জি খানি কেনা আছে জি আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুইট ভাই জানি আচ্ছা ধাপেলা মেসেজ বিলকুল ওয়েলকাম হর গলায় স্টডি মাস্টার ভি আই এম।